0: অনুষ্ঠান শুনে থাকা বিভাগ শ্রোতাক লেগে নমস্কার। ইদ আকাশবাণী টুরা ইলা আরম্ভ করব নিলে অনুষ্ঠান গাছা। এই অনুষ্ঠানের প্রচার হব লাগিছে মিডিয়াম ওয়েভ দুইশো তেতাল্লিশ দশমিক তিন এক মিটার আর কিলোহার্টজ বারোশো তেত্রিশ নি। আজি রবিবার জুন মাসলা আঠাইশ তারিখ দুই হাজার ছাব্বিশ। শ্রোতাগিলা আজি এই অনুষ্ঠান লাভলানি আপনাকে শুনবনলি
1: শিল্পী প্রভাতী হাজংলা কণ্ঠনী ক্রমে দুইদ আধুনিক গান গান লাগ উঠার সুর ঈশ্বরদাস হাজংলা।

0: শ্ৰোতাগিলা, আপনাগিলা আজি অনুষ্ঠান লাভ কৰিলেনি শিল্পী প্ৰভাতী হাজংলা কণ্ঠনী ক্ৰমে দুইটা আধুনিক গান শুনিলে।
1: ইলা আপনাগিলাকে আগবাৰ বনিলে একৰা কঠিকা বিষয়ৰে হলে মোচা খেলোৱা উপায় স্বাস্থ্য পক্ষে হানিকাৰক। বৰ্তমান কোবাজালে প্ৰত্যেক ঘৰে ঘৰে মোচালা উৎপাদন ৰক্ষ পাবাগে কিবা নহয় কিবা উপায় হাতনি নিবা হয়। কয়েল অর্থাৎ মোচা খেদাওয়া ধূপ, রাসায়নিক মেট, লিকুইডেটর, কীটনাশক স্প্রে, পরম্পরাগত মোচাটানি যেমন ভোটা জুই, ইংলে হলে মোচা খেদাওয়া কুতুখিল জনপ্রিয় উপায়। ই উপায়খিল ব্যবস্থা করিবাগে মোচা খেদাওয়া ব্যবসায়নী বছরে কোটি কোটি টিকালা লেনদেন করা হয়। বিশেষভাবে কয়েল আর মেট প্রস্তুতকরণ সংস্থারা নিজেলে উৎপাদনলা বিক্রি বাড়াওয়ালা পেডেন লক্ষ লক্ষ টিকা বিজ্ঞাপনী খরচ করে। কিন্তু কোথা হলে আমলা স্বাস্থ্য লগন সিধাসিধিভাবে জড়িত থাকা সত্ত্বেও ইলা বিষয়লা উপনে কোনো ধরনলা বৈজ্ঞানিক বিশ্লেষণ অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কীয় সতর্কতা আগবাড়া দেখা না যায়। সাধারণ উপভোক্তা মাত্র আকর্ষণীয় বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হয়ে বেট নহালে কয়লা ব্রান্ড নির্বাচন করে। অর্থাৎ আসল কথা ইদ যে প্রায় বসে নেই বিভাগ ধরনলা ব্রান্ড ঘিলতে সমান পরিমাণলা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। মোচা নিবারক কয়েল বা ধূপল প্রস্তুতকরণ নি সেলুলস চূর্ণরা আধার হিসাবে নিয়ে সক্রিয় কীটনাশক পদার্থ ব্যবহার করা হয়। কয়লা জ্বলালে সক্রিয় কীটনাশক পদার্থরা ভাপলা রূপে ঘরলা ভিতরনি ছুড়ে পড়ে। ইলা ফলে মোচাগিল পালিয়া যায় আর জিংল পালে না যায় অচেতন হয়ে পড়ে থাকে। ভাপলা তীব্র গন্ধলা বেদেন বাহিরা থকন ঘরলা ভিতরনি মোচাগিল না হান্ডায়। ভারতীয় উপভোক্তা মার্গদর্শন সংঘলা মতে কিছু কোম্পানি কয়েল প্রস্তুত করার সময় অবৈধভাবে DDT আর লেনদেন নামক কীটনাশক ব্যবহার করে। ই দ্রব্যঘিল মোচানাশ করার লগতে মনল উফনি প্রভাব ফেলায়। কোনো কোনো কোম্পানি কয়লা তীব্র দুর্গন্ধ কম করিবাগে উদনি গোলাপ মগরা ইত্যাদিল সুগন্ধ মিহলে দেয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ মতে কীটনাশক নিয়ে সুগন্ধিত করা কাম কোনোমতেই উচিত নহয়। উদবেদেন সুগন্ধিত কয়লা ব্যবহার না করাই মঙ্গলজনক। কীটনাশকলা উপরেও কয়েল জ্বলিয়ে থাকা সময়নি উৎপন্ন হওয়া ধুঙাও হলে স্বাস্থ্যর কারণে বিপজ্জনক। ইলাবাদেও কয়লা ধুঙের আমলা স্বাস্থ্যল উফনি সিধা সিধি প্রভাব ফেলায়। বন্ধ খোপরানি কয়েল জ্বলালে ইটে অধিক ভয়াবহ হয়ে পড়ে। উদবেদেন কয়েল জ্বলিয়ে থাকা সময় খোপরানি সতেজ বাতাস চলাচল হয়ে থাকারা দরকার। ইলা উত্তম উপায় হলে কয়েল জ্বলাওয়া পরে খোপরারা সম্পূর্ণরূপে বন্ধ করে কমেও আধা ঘন্টা বাহরা বাই বের হয়ে থাকা। ওলা পরে খোপরালা খুকি দৌড় আর দৌড় খুললে দিবা লাগে। একরা খোপরানি একরা চাইয়ে বেশি কয়েল জ্বলাবারা মারাত্মক কোঠা। কয়েল থকন তীব্র গন্ধ বের হওয়া কারণে যেসব জায়গা ঘিলেনি বিদ্যুৎ সুবিধা আছে উংলনি কয়েলা জাগানি মেটলা চাহিদা বেশি। কিন্তু মেট ঘিলানিও কীট

নাসকলা মাত্ৰা প্ৰায় কয়লা সমানে থাকে। ঢুঙে উৎপন্ন না হওয়া কারণে ইটা কিছু পরিমাণে নিরাপদ কোয়া হয়। মূষা খেদাবা অন্য একটা বিকল্প উপায় হলে মূষা নিবারক ক্রিম। এই ক্রিম শরীর উদং হয়ে থাকা অংশ ঘিলানি লাগিয়া থলে মূষা ঘিলে অসরভাই নাহে। জ্বালা ঘরনি কয়েল নহালে মেট লাগা বাগে প্রায় মন শ্বাসল উফরনি ই উপায় ঘিলে ক্ষতিকারক প্রভাবলা চিন্তা না করে লাগার কে ব্যবহার করে। চিকিৎসকলা মতে প্রত্যেক রাতিনি কীটনাশক বাষ্পযুক্ত রুমনি ঘুমালে শ্বাস প্রশ্বাস নিবানি কষ্ট পাওয়া পায়। কারলা হাঁপানি থাকিলে বা ব্রঙ্কাইটিস থাকিলে ওলা রোগ দুইগুণ বাড়িব পায়। সাইনাসাইটিস বা ফ্রেঞ্জাইটিস রোগীলে কারণে কয়েল বা মেট ইত্যাদিলে ব্যবহার ক্ষতিকারক। চিকিৎসকলা দৃষ্টিনি মশালা উৎপাত থকন রক্ষ পাবাগে চালে সবচেয়ে উত্তম উপায় হলে সুন্দর সময়তে ঘরলা বাহরা ভিতরনি ধূপ ঢুঙে দিয়ে মূষা খেদাওয়া। ঘরলা অসরলা পানি জমা হয়ে থাকা খাল গাতা ইংলে বকিয়া পানি জমা হবাগে না দেওয়া। নহালে উংলানি মাঝে সময় কীটনাশক সিত্রে দিয়ে মূষা ডিম আর পোকা ধ্বংস করে ফেলা বাড়াই হলে মশালা উৎপাত থকন রক্ষ পাওয়ালা অন্যতম সুরক্ষিত উপায়। শ্রোতাগিলা আপনাগিলা এতধমক মূষা খেদাওয়া উপায় স্বাস্থ্য পক্ষে হানিকারক এই কথিকারা শুনিলে। এই অনুষ্ঠানটা আপনাগিলে শুনব লাগিছে আকাশবাণী তুরা কেন্দ্র থকন। ইলা আপনাগিলাকে শুনব নিলে শিল্পী সতেজ কুমার হাজংলা কণ্ঠনি এগরা আধুনিক গান গানলা কোঠার সুর শিল্পীলা নিজেলা।

শিল্পী স্বদেশ কুমার হাজংলাগাওয়া স্বরচিত আধুনিক গানটা শুনিলে ইলা আপনি লগে শুনব নিলে শিল্পী জ্ঞানেন্দ্র হাজংলা কণ্ঠনি এগরা আধুনিক গান গানলা কোঠার সুর শিল্পীলে নিজেলা

শিল্পী জ্ঞানেন্দ্র হাজংলা গাওয়া আধুনিক গান্ডা শুনিলে ইলা আপনাক লাগে শুনাব নিলে শিল্পী নিকেশ হাজংলা কণ্ঠনি এগরা স্বর্জিত আধুনিক গান।

0: ইয়ান আকাশবাণী টুরা সময়দা ও আথামনি ছেদপাজি ওহা ইয়া সময়দা ওনা সিমাং আসনি প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উনি ছাং রেচাসা কলাচি বংবা মানকি বাত প্রোগ্রাম কো আজ কুচি পেসখায় আনা সখাগ পাকো না সিমাং খনা সোনা মানগেন
1: সালাম আনি কাসারা আসংনি মন্দিরং ছাং সাতাই মানকি বাতো না সিমাং কো গ্রং থাইনা মানেমং নামেন কুসিয়ংা হাজানী কৌতক বসি আদা বসি দে রং মানজক আর বাতংপা জাদকনি সেপো আনচিং সংদং রং সুখারংি বা চুসকাতমন মানকি পাতো আগানগ্রহা জুন যাওবা ইন্ডিয়ানি মানদেরং সাকান্তিকন মখম রাসং ছাতগনিগা আদিতা চুসকানী রং মানাহা জেন আসংনি নালজক পাতগপা রানথাঙ্গ ফংসা পাতগপা ওং আনি বলখো মেসকা আদিতা সোমারানা সখাং আঙা কলকাতা ও ইন্ডিয়ান নেভিও নং ছাপকপা প্রোগ্রামো বাকরানাগতা চলকু মানাহা ওয়া থমানিও আইএনএস দুনাগিরি আইএনএস সানসোদাক আর আইএনএস আগ্রেকো ইন্ডিয়ান নেভিও আবাছিং আতাহা ওয়া জাহাজ রংকো ডিজাইন খাআনি আর রকানি ফ্লাগখন আসংথাও তাকাহা জে চিন ইন্ডিয়ানি আত্মনির্ভর ভারতকো রকনাগতা অনখাঙে খাম খাইয়ানিকো মেসোকা রপেং রং জুন যাও ইন্ডিয়াও থারিগপা সি 295 এয়ারক্রাফট সোকবেন বলছাকাত নামা নাহা উনা আগ্রেবা ওয়ান দাকপা এয়ারক্রাফট রং বল সতব্রিখবা আসংও থারিয়েঙা ইয়ান এমএসএমই আর এরোস্পেস সেক্টরংনা নামগনিকো নেঙা আর উন বাকসানাবা গতাল খামনি চোলরংকো ওনেঙা ইয়াবান আত্মনির্ভর ভারতকো রকনাগতা মুকসংানিকো চুসোকাতনা মঙ্গপন জাকুদে আনি ওঙা ডিফেন্স রিসার্চ এন্ড ডিভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও বা আসংথাও থারিগপা লং রেঞ্জ লেন এটেক ক্রুজ মিসাইল কো সুসক পেন টেস্ট কা এনি আহা ইয়া মিসাইল কোয়ারা ডিআরডিও ল্যাবরেটরি রং মং ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি পার্টনার রং আফসান বাক্রমি থারি আহা ইয়া চুসকানি রং চিন ইন্ডিয়ারা সাগালনি সালগি বাংবাংনা খংখং ব্লাক পাতগপা নালজক পাতগপা আর আনথাঙ্গো ফাংচাক পাতগপা ওংহা আনে মেসোকাহা রপেংরং জুন যাও ইন্টারনেশনাল ডে অফ যোগা কোপা মানিয়াহা ইয়া বলসিও আগসা গমকন দাম হাজারনি রেছাবঙা বাতফলগপা বিয়াপরাঙ্গো বাঙা দংথাং দংথাং যোগা প্রোগ্রামরংকো ওঙাতাহা আনচিং আসংবা দংথাং দংথাং বিয়াপরাঙ্গো যোগা প্রোগ্রামরংকো ওঙাতগপাও সা ক্রোরনি ক্রোর মানদেরং বাকরাতোকাহা ইয়া যাও আহমেদাবাদ ওয়ার্ল্ড যোগাসানা চ্যাম্পিয়নশিপ কো ওঙাতগপাও গোল্ড মেডাল রং গের ছাসাগনি বাকসানা গমক গের ছাসা চিব্রি মেডাল রংকো ছেমং ইয়া চ্যাম্পিয়নশিপো ইন্ডিয়ান মেডাল রং বাংবাতে ছেগপা আসং ওঙাহা আঙা কাসুসাগপা ফ্লাকনান গেসে কাথং গমকচি নামাসকানি কো ওনা রপেং রং জে আসংনি জঙ্গিবা উনি মানদেরাঙান ওঙা জেন সালো ওয়া আসংনি মানদেরং মাংসংানি কো তাকা ওয়ামাংনি খুচু সোকাতানি কো মামং বুলবা চাম্পেংনাগতা আমজা আসং কোর কানিও মানদেরাংনি বাকরা আনিয়ারা ইন্ডিয়ানি দাল বেগপা গামোঙা আর ছাংনি ছাং মানদেরাং বাকরা আনি কো আনচিং নিকনাগতা মানা রপেংরাং ওয়েস্ট এশিয়া ও বসারং ওং এঙানি গমন